0: হয়েছি কি মানে এভেলিন থেকে মেগা বুঝিস্তা মানে মিউজিক ফর টুডে ওয়াও ডু ইউ নো হোয়াট টুডে ইজ চিনেনা অন সাউথ আফ্রিকান চিনা চিনো বলছি জোনা সিজা পম বলে ফ্রেন্ড লাভ ইউ অ্যান্ড চিনো চিলি থ্যাংক ইউ.
1: This is home and it sounds good. UFM, in tune with you.